দুজা আর না কই হাতে রাখেন আখাড়া জিও ক্যা কইয়ে কিস আর সুনাইয়ে জো কহনা সব প্রভুজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরি আস ਜਿਹਦੇ ਵਡਿਆਈ ਤਾਂ ਤੇਰੀ ਵਡਿਆਈ।